কাশী রাজপুত্র প্রেরিত আভিচারিক অগ্নিমূর্তি প্রতিহত করে শ্রীকৃষ্ণ কাশীক্ষেত্রক পঠাই দিয়েছেন। অভিচার যজ্ঞশালে পড়ি তাহা রাজপুত্র এবং ঋত্বিক মানুষ ধ্বংস করেছে, কাশীক্ষেত্র বি ধ্বস্ত হয়েছে। শ্রী পরীক্ষিত গোকুলরে থিবা বলরামঙ্ক বিক্রম বিষয় জানিবাকু কৌতূহল প্রকাশ করেছেন। শ্রী সুকদেব দ্বিবিধ বানর বধ কথা কই হস্তিনা উৎপাটন কথার উপক্রম করুছন্তি।

এ বড় খেদ মোর মনে উগ্রসেনর অপমানে গুরুঙ্ক ভোগ আম্ভে খাই ধরণী মধ্যে দেহ বহি আম্ভে সকলে উপানহ কুরু বহন্তি শির দেহ কাহার বলে এহা সহি রুধির মাংস দেহ বহি দেখ এ কুরু কূল মত সম্পদে হই অনায়ত আজ করিবি প্রতিফল এমন্ত বলি তীক্ষ্মহল তক্ষণে ঘেনি বাম হস্তে বোলন্তি রাম কোপচিত্তে আজ মু এহাঙ্কু সংহারি সুখী করিবি বসুন্ধরী

0: তৃতীয় দিনিকিয়া ক্রিকেট ম্যাচ সম্বাদ শেষ হল।
1: শুণুলে ওড়িয়ার সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণু চাষর হাল।
2: চাষী ভাই বোন মানে ফিদিনিয়া তুন তরকারী ভিতরে ছতি তুন গোটে এন্তা তুন এ যেনটা খাইবার লাগি মন টক টক হয়ে যাসি। হেতির লাগি চাষী ভাই বোন ছতি চাষ করবার লাগি যহ আকি আসুছন। ছতি চাষটা কম খরচা কম মেহনত আর ঘরে থাই করে বি করি হতবার লাগি ই চাষকে সভে অপনৌথবার দেখবারকে মিলুছে। ছতি চাষ ভিতরে ঢিঙ্গি ছতি আউ পোয়াল ছতির চাহিদাটা বজারে যহ থিবার লাগি ই দুই প্রকার ছতি কেনথে চাষ করমা সে বাবদে চাষী ভাই বোন মানে জানি রখবার চাহি। পহেলা আসুন ঢিঙ্গি ছতি কেনথে চাষ করসন সে বাবদে জানমা। আমার রাজ্যে ঢিঙ্গি ছতি যহ করি নভেম্বর মাস নু ফেব্রুয়ারি মাস ভিতরে লগাইসি। হেতির লাগি ই প্রকার ছতি চাষ করবার লাগি যেন মানে মন করিছন এভু সজবতর হয়ে যাবার কথা। ই চাষটা যহ শীত হেলা সমিহাতি চাষ করাইসি। পাহাড়িয়া অঞ্চল মানকে জুন মাস রু মার্চ মাস ভিতরে বি ই ঢিঙ্গি ছতিকে চাষ করি বনবা। ই ছতির লাগি উখুমটা 30°C রহেবার চাহি। আমি যেনঠানে ই ছতিকে চাষ করুছু সেঠানে শকরা 65% নড়ার উদাপন রহেবার কথা আর পবন আনাজানা সাঙ্গে উকিয়া পড়ুবার চাহি। এথির লাগি জুনহা পড়া মূলিয়া নড়া চারবিড়া যাক দরকার হেসি। ই চারবিড়া নড়ার লাগি 200 গ্রাম মুঞ্জি লাগসি। তার সাঙ্গে 250 গ্রাম গহম 80 সেমিটর লম্বা আউ 40 সেমিটর উষার জরি লাগসি। পহেলা নড়া নু কুটকুটি নড়াকে বাহার করি দন তেহরু জহসে জহ 7 সেমিটর করি খণখণ করি কাটি সফা করে দন। সে নড়াকে 10-12 ঘন্টার লাগে পানি বুতরাই সাইলা উতারু ওয়েন প্যান দি ধুই পকন। ইতারু উতারু তাহাকে অধা ঘন্টা লাগে সিঝাই পকন। তেহরু 10 লিটর পানি 75 গ্রাম কার্বেন্ডোজিম নেহাত 22-10 আর 10 মিলিগ্রাম ফরমালিন মিশাই করি নড়াকে 15 ঘন্টা যাক বুতরাই করি বিশোধন করি পকন। ইতারু উতারু সফা সমান জায়গাতে নেহাত জরি সিডর ছেঁতি 2-3 ঘন্টা উষার করি পকাই দন। এন্তা করলে নড়াতে যেন প্যান থিবা সেটা নিঝরি যাবা। নড়াকে যদি চিপ্পা সেটা উদা লাগুথবা আর হাতে প্যান নাই লাগুথবা বলে জানি যাবে যে নড়াতে ছতি লগাবার লাগি বতর হয়ে যাইছে। ইতারু তারু গহমকে ওয়াইন করে সিঝাই পকুন। ভাত ফুটলা বতরিয়া নাই ফুটাবে। সিঝাই সাইলা উতারু গহম নু প্যান ছাড়াবার যাক শুখাই দন। আগরু আনিকরি রখিথিবার বোতলর ছতি মুজিকে বাহার করি তাহাকে 4 ভাগ করি পকুন আর নড়াকে 5 ভাগ করুন। সিঝালা গহমকে 4 ভাগ করি পকুন। ইতারু তারু জরি মুনার গুটে মুড়িকে বাঁধি পকুন। মুনাতে গুটে ভাগ নড়া 5-7 সেমিটর মোটাতে পুরে করি থাক থাক করে টিকে দবাই দন। তেহরু রখিথিবার মুঞ্জি ভিতরু গুটে ভাগ মুঞ্জিকে নড়া উপরে গোল করে বুনি দন। তারু তারু গুটে ভাগ গহমকে পকন। এন্তা করি 4 থাক করে ভাগ ভাগ করুন। এন্তা কলা পরে নড়া দেই করি মুনার মুহকে বাঁধি পকন। জরিকে বাঁধলা উতারু সেটি 10-15টা কোণা করে পকন। তেহরু এন্তা ঠানে সে জরি মুনা করে রখুন যেনঠানে ভালভাবে পবন আনাজানা করে পড়ুথবা। 2 সপ্তাহ ভিতরে সে মুনা উপরে পড়া ফিম্পি পুরা লাগি যাইতেছি। ইতার উতরু জরি মুনার তলর পট্টিকে কাটি করি ধীরে ধীরে ফুটিথিবার পিণ্ডু লাগে বাহার করি আনি পকন। তার আর দিনু দিনক 2-3 থর সে পিণ্ডুলা উপরে প্যান ঝিটুন। এন্তা কলে গোটে সপ্তাহ উতারু ছতি কোড় বাহারি যাইসি। আর সপ্তাহ ভিতরে ছতি তা লাগে যাসি। ঢিঙ্গি ছতির গুটে বেনু 1.5 কেজি যাক ছতি বাহারি পারবা। ধ্যান রখবে ছতি অমল করবার 12 ঘন্টা আগরু বেডতি প্যান ঝিটবারকে পড়সি। ঢিঙ্গি ছতি চাষ লাগি বেড পিছা 15 টাকা খরচা হেসি। হেলে গুটে বেনু 300 টাকা যাক আয়দা মিলসি। কেজে শুখলা নড়ানু 1.5 কেজি যাক ছতি মিলি পারবা। যদি ছতি ঘরে শকরা 85% যাক উদাপনকে রখাযাই পারবা বলে সেলিয়াম পিণ্ডুলাতে প্যান অংশ রহি পারবা। আউ ছতি 60 দিন কে আজ 3 মাস যাক ফুটি পারবা। পোয়াল ছতি আমার রাজ্যে জহ করি খরা সময়াতে পোয়াল ছতি চাষ করা যাই পারবা। পোয়াল ছতি মার্চ মাসর অধা নু অক্টোবর মাস অধা যাক করা যায়সি। পোয়াল ছতি চাষ লাগি সূর্যকিরণ নাই পড়ুথবার ঝরকা থিলা ঘর দরকার। হেলে ঘরকে পবন আনাজানা সাঙ্গে উকিয়া পড়ুথবার চাহি। ই ছতির লাগি ভাড়ি নু পড়িথিবার নড়া পোয়াল দরকার। ইথির লাগি 250 গ্রাম বুট নেহাত রাহাড়ি গুণ দরকার হেসি। এথির লাগি বুতলে ছতি মুঞ্জি প্রয়োগ করবারকে পড়সি। নড়াকে জহসে জহ 16 ঘন্টা যাক পানি বুতরে নেবে। বাউঁশ নেহাত কাঠে 3 ফুটিয়া লম আউ উষারর গুটে গুটে ভাড়ি বনাবে। ফি ভাড়িতে 4 থাক করি নড়া আর 3 থাক করি মুঞ্জি আর বুট নেহাত রাহাড়ি গুড় মিশাই করি পকাবার লাগি হেসি। এন্তা কলে জহসে জহ 15 দিন পরে ছতি ଫୁଟବାର ଆରମ୍ଭ କରିନେସି। ଗୋଟିଏ ଭାଡ଼ିନୁ ଆମେ 3 କେଜି ଯାଏ ଛତି ଅମଲ କରିପାର୍ମା।
1: ଶୁଣୁଥିଲେ ଚାଷର ହାଲ ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ।
3: ସମ୍ବଲପୁରର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଶୋଭାଯାତ୍ରାର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ
4: ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ ଚଳିତ ଜୁନ୍ ମାସର 20 ତାରିଖ ସକାଳ 9:30 ଦିନ 1:50 ପର୍ଯ୍ୟନ୍ତ।
3: ଶୁଣିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେନି ସମ୍ବଲପୁରର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଶୋଭାଯାତ୍ରାର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ।
1: ଶୁଣନ୍ତୁ ଏକ ସୂଚନା, ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରେ ଆବଶ୍ୟକ ଥିବା କିଷାନ ଉପଭାଷାରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପସ୍ଥାପନା ପାଇଁ ଆଗ୍ରହୀ ଯୁବକ ଓ ଯୁବତୀଙ୍କଠାରୁ ଦରଖାସ୍ତ ଆହ୍ୱାନ କରାଯାଉଛି। ଏଥିପାଇଁ ଯୋଗ୍ୟତା ହେଲା କିଷାନ ସାହିତ୍ୟ ଓ ସଂସ୍କୃତି ସମ୍ପର୍କରେ ପର୍ଯ୍ୟାପ୍ତ ଜ୍ଞାନ ଥିବା ଆବଶ୍ୟକ, କିଷାନ ଉପଭାଷାରେ ପରିଷ୍କାର ଭାବେ ଶୁଦ୍ଧ ଉଚ୍ଚାରଣ କରିପାରୁଥିବେ, ପ୍ରାର୍ଥୀ ଓ ପ୍ରାର୍ଥିନୀଙ୍କର ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତା ସ୍ନାତକ ଓ ଉର୍ଦ୍ଧ୍ୱ ହୋଇଥିବା ଆବଶ୍ୟକ, ପ୍ରାର୍ଥୀ ଓ ପ୍ରାର୍ଥିନୀଙ୍କର କଣ୍ଠସ୍ୱର ବେତାର ଉପଯୋଗୀ ହୋଇଥିବ, ପ୍ରାର୍ଥୀ ଓ ପ୍ରାର୍ଥିନୀଙ୍କର ବୟସ ଜୁନ୍ ମାସ 16 ତାରିଖ 2026 ସୁଦ୍ଧା 20-50 ବର୍ଷ ମଧ୍ୟରେ ହୋଇଥିବା ଆବଶ୍ୟକ, କମ୍ପ୍ୟୁଟର ସମ୍ପର୍କିତ ବ୍ୟବହାରିକ ଜ୍ଞାନ ରଖିଥିବେ, ସମ୍ବଲପୁର ମହାନଗର ନିଗମ ଅଞ୍ଚଳର ସୀମା ଭିତରେ ବସବାସ କରୁଥିବେ। ଆଗ୍ରହୀ ପ୍ରାର୍ଥୀ ଓ ପ୍ରାର୍ଥିନୀ ସାଧା କାଗଜରେ ନିଜର ନାମ, ଠିକଣା, ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତା, ବୟସ, ଜାତି, ଫୋନ୍ ନମ୍ବର, ମୋବାଇଲ ନମ୍ବର ଏବଂ ଆଧାର ନମ୍ବର ଆଦି ବିବରଣୀ ଦେଇ ଇମେଲ୍ ଆଇଡ଼ି sambalpur.co@gmail.com ଆବେଦନ କରିପାରିବେ କିମ୍ବା ଡାକ ଯୋଗେ ପଠାଇ ପାରିବେ। ଆବେଦନ ପତ୍ର ସହିତ ଗୋଟିଏ ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ର ରଙ୍ଗୀନ ଫଟୋ ସଂଯୁକ୍ତ କରି ବୟସ ତଥା ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତାର ପ୍ରମାଣ ପାଇଁ ଉପଯୁକ୍ତ ପ୍ରମାଣପତ୍ରର ଫଟୋକପି ସଂଯୁକ୍ତ କରିବେ। ନିର୍ଦ୍ଧାରିତ ଫି ବାବଦକୁ ପ୍ରାର୍ଥୀ ଏବଂ ପ୍ରାର୍ଥିନୀଙ୍କୁ 225 ଟଙ୍କା ଏବଂ 18% GST ସହ ମୋଟ 266 ଟଙ୍କା କେବଳ NEFT କିମ୍ବା ଅନଲାଇନ୍ ବ୍ୟାଙ୍କିଂ ଯୋଗେ ପ୍ରସାର ଭାରତୀ ଏକାଉଣ୍ଟ ନମ୍ବର 1086170525 IFSC କୋଡ଼ SBIN00005 ଜମା କରିବେ ଏବଂ ଆବେଦନ ପତ୍ର ଟ୍ରାଞ୍ଜାକ୍ସନ୍ ନମ୍ବର ଓ ତାରିଖ ଦର୍ଶାଇବେ। ଡିମାଣ୍ଡ ଡ୍ରାଫ୍ଟ ନଗଦ କିମ୍ବା ଅନ୍ୟ କୌଣସି ଆକାରର ଫି ଗ୍ରହଣୀୟ ନୁହେଁ। ଆବେଦନ କରିବାର ଠିକଣା କାର୍ଯ୍ୟକ୍ରମ ମୁଖ୍ୟ ଆକାଶବାଣୀ କଚେରୀ ରୋଡ଼ ସମ୍ବଲପୁର 7680001। ଆବେଦନ କରିବାର ଶେଷ ତାରିଖ ହେଲା 15 ଜୁଲାଇ 2026। ମନେ ରଖିବେ ଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସାମୟିକ କାର୍ଯ୍ୟ ସ୍ଥାୟୀ ନିଯୁକ୍ତି ନୁହେଁ। ଲିଖିତ ପରୀକ୍ଷା, କଣ୍ଠ ପରୀକ୍ଷା ଓ ସାକ୍ଷାତକାରରେ କୃତକାର୍ଯ୍ୟ ହୋଇଥିବା ପ୍ରାର୍ଥୀ ଏବଂ ପ୍ରାର୍ଥିନୀଙ୍କୁ ଆକାଶବାଣୀର ଆବଶ୍ୟକତା ଅନୁଯାୟୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପସ୍ଥାପନର ସୁଯୋଗ ଦିଆଯିବ। ସବିଶେଷ ବିବରଣୀ ପାଇଁ କେନ୍ଦ୍ରର ଟେଲିଫୋନ୍ ନମ୍ବର 0663241091 ଯୋଗାଯୋଗ କରିପାରିବେ।
3: ସମ୍ବଲପୁରର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଶୋଭାଯାତ୍ରାର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ
4: ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ ଚଳିତ ଜୁନ୍ ମାସର 20 ତାରିଖ ସକାଳ 9:30 ଦିନ 1:50 ପର୍ଯ୍ୟନ୍ତ।
3: ଶୁଣିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେନି ସମ୍ବଲପୁରର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଶୋଭାଯାତ୍ରାର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ।
1: ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ସମ୍ବଲପୁରୀ ସାହିତ୍ୟ ପତ୍ରିକା ସୃଜନିକା।

0: পর্বত ঘুচে পচকে বুরডি গছে কুয়াগি গালা দেখ সম্ভাল ঘর বুড়েলা যিবার বাটে নাইজা পুতা নাই গলা বাটে জগত জিতা ছটা ধরু চিংলি করি পদুম ফুলে মাছ পড়লা হেকেই হেকেই কান্দলা কাঠ ডুঙ্গি উপরে মজুর নাট গিধলি মাইর টিক চহরা কর্পণ সন্ধির কঙ্করা দুহিলা গুরস পনাকে ফিরে পায়ন বরসাতি ডণে মরে রহ সমুদর রহ লহড়া উষ্ণা ধানকে অঁকরা দে সমুদর মুক্তা মতে দে সমুদর রতন এন্তা হেলে মেটি যা ই মোর মনর ভরম সে করবা যতন সুতর সিহানি হ সমুদর মানিগুনি করি রহ সমুদর যা সুখি যা উঁজলা কলে যা হই যা নিচল নিচল হেলে চৌরাশি নাড়ি নেই হুয়ন মোর হলচল।
1: বঢ়িয়া সুন্দর কবিতা, আমার শ্রোতা মানকে বি নিশ্চয় এটা ভাল লাগিবা। হলে আর গোটে কথা আজ্ঞা কহবে, ইহাদে যেন কবি মানে লেখুছেন নুয়া যুব পিঢ়ি,
0: যেন কবি মানে কবিতা লেখুছেন সেমানে এটা বুঝি না পারবার, অসুবিধা হচ্ছে সেটা। আর লোক কান বুঝবে? আগে যেন কবি মানে লেখুলে নিজে বুঝুলে, সংসারকে বুঝুলে, ব্রহ্মাণ্ডকে বুঝুলে, সমস্যাকে বুঝুলে, আর ভাষাকে বুঝুলে, শব্দকে বি বুঝুলে, আর প্রাণ সঞ্চার করুলে শব্দরে। এবার কবি মানুষ কবিতার কোণী শব্দরে প্রাণ সঞ্চার নাই পারবার। কবির বড় কাম হেলা শব্দকে প্রাণ সঞ্চার করবারটা। আর গোটে প্রাণবন্ত শব্দটে আর গোটে পাঠককে নেই দেলে সে কান বুঝবা, কান শুনবা, শুনিকর মনে রাখবা। যেটাকে আমি অসাহিত্য বলুছু সেতবে সেটা লেখা হইলে আর সাহিত্য নেই সে বলুছু, সস্তা সাহিত্য বলুছু। সেই ভীমাধিবর কপট ভাষা হেলা কি মৃগুণী স্তুতি হেলা কি আমার এনে বি তা মানে যেন কবি মানে লেখিছন, আমার পূর্ণা কবি মানে যে রসর কেলি ডাল খাই ইত্যাদি বি লেখিছন, কাঁ করে আজি তক লোক মানুষ
1: মনে রাখিছ মনে রাখিছন,
0: বজারু ঘিনি আনিকর গুহালে বসিকর গাউছন, হ্যাঁ গছ ছায়া তর বসিকর গাউছন, বুঝুছন, সব করুছন। তো এবার যেতে কবি মানে কাঁ করে লোক নাই ঘিনবার, সে কবি মানে বি আর গোটে কবিটা নাই ঘিনবার, দুঃখ হচ্ছে সেটা। তার আমি যার সমস্যা লেখমা কবিতা থি সে যদি নেই বুঝলা বলে কার লাগে আমি লেখুছু, সে কবিতাটা বহুত শ্রুতি মধুর হবার কথা। দেখুন আমার ই অঞ্চলর তোমার সম্বলপুর বাহির গোটে কবিটে দিলে তাঁকু বহুত কম লোক জানসন, আর সে এত সুন্দর কবিতা মানে লেখুলে যে এপতক সে প্রকাশিত নাই পারলা। উপেন্দ্র মিশ্র না আপনার শুনিদেবে, মু তাঁকু দেখি নাই কিন্তু মু তাঁকর কেতে কবিতা শুনিছে, কেনতা শুনিছে, গোটে বাহাক ভাই গোটে তাঁকর সঞ্চার কলা বেলে সে তাকে গাউলে, আর মুই তাঁকু পচারি দিলে কার কবিতা, সে উপেন্দ্র মিশ্র না কইদিলে ঝলিয়া মজু।

0: আকাশবাণী, হ্যালো, অনুরোধ।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার নমস্কার, কে কহুলে স্যার?
1: লোককলা গাঁ কুমারী নো প্রশান্ত কুমার খমারী কহুছেন।
0: প্রশান্ত খমারী আজ্ঞা কহুছেন। আচ্ছা, কেনতা আছেন?
1: ভাল আছে আজ্ঞা।
0: আর ষষ্ঠীর মাল আপন আপনকর তো হেড়ে
1: আজ্ঞা যাইছিল।
0: হ্যাঁ, সম্বলপুর কি বিজয়পুর?
1: নেই, বরপালি আজ্ঞা।
0: ও বরপালি, সরি,
1: বরপালিটা আমার পাখে।
0: বরপালিটা আপনার পাখে না কুমারী? হ্যাঁ, বেলে বাকি সব যাইলে দেখি কেবে বিয়া দিন কি?
1: আমি তো পরদিন যাইছিল।
0: আচ্ছা, বিয়া বিয়া দিন বেলে এনে অর্কেস্ট্রা বহুত আছে কে জি?
1: অর্কেস্ট্রা হোলা সে আমার কীর্তন হোলা।
0: আচ্ছা,
1: সে আশিস কুমার,
0: আশিস কুমার হইলা,
1: উমা ব্রটা হোলা কালি পরদিন বার থিলা।
0: আচ্ছা, বেলে গীত কেন কি শুনবে আইয়া আজি?
1: আজি দেবে খুদগর যেটা দেবে দিল বেহেলতা হে মেরা আপকে আ জানে সে।
0: আচ্ছা, আও কাকে ডেডিকেট করুছন?
1: ডেডিকেট তো করমা আমার বহুত শ্রোতা আছেন। বর্তমান তো জাস্ট আগরু করতিলে আজ্ঞা আমার মহলা কটার রবীন্দ্র আজ্ঞা, তাকর বহু আছেন তাহলে রোহিণী মেহের, তারপরে আমার অছেন ফুটার উপেন্দ্র সুনা, আউ রেমন্ডার অছেন লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, আউ স্বর্ণপ্রভাকর,
0: ঠিক আছে,
1: সুবন সাহু অছেন পণ্ডির, চৈতন্য পটেল পণ্ডির, আউ আমার বুড়াপালি অছেন যশবন্ত পাইক, অশ্বিনী সাহু,
0: ঠিক আছে ঠিক আছে,
1: লোকনাথ প্রধান, লোকনাথ সাহু অছেন দুজন মৃত সেমান,
0: বহুত লোক না সর রখুছেন আপন মানে
1: অছেন আমার কুমারীর অছেন পটেল পান দোকানের সবু শ্রোতা, জয়গোপাল বেহরা, গীতাঞ্জলি বেহরা,
0: ঠিক আছে, শুনুন আপনার মন পছন্দের গীতটা
1: আউ জুড়ে কহিন যে না আজ্ঞা, ইয়ে আমার রামচন্দ্র শেঠ আউ প্রমিলা শেঠ।
0: হ্যাঁ ঠিক আছে, আমার কার্যক্রম দিয়ে সামিল হবার লাগি বহুত বহুত ধন্যবাদ, নমস্কার আজ্ঞা। হ্যাঁ।

0: আজি সেমানকৰ যো শত্ৰুচ্ছন নয়নকু তৃপ্তি দেবে এই যাত্ৰাকু সেমানে দৰ্শন কৰি মু পৰৱৰ্তী ধাৰা বিৱৰণী পাই মোৰ সাথী উদ্ঘোষক ডক্টৰ সুজিত পুষেণকু মাইক হস্তান্তৰ কৰুছি।
1: আকাশবাণী সম্বলপুর দ্বারা আয়োজিত সম্বলপুর শীতল ষষ্ঠীর প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী এবে আমি দেখিপারুছু আমার সামনে লোকঙ্কর যে উৎকণ্ঠা গোটে চরম সীমায় পৌঁছিছি এবং সমস্তে যে উল্লাসর লে সেটা চরম সীমায় মধ্যে পৌঁছিছি। এটি আমি আলোচনা করুতলু শীতল ষষ্ঠী কেবল গোটে আধ্যাত্মিক এবং ধার্মিক যাত্রা নুহ বরং গোটে লোক সংস্কৃতির গোটে ভব্য মহাকুম্ভ। এটির বহুত কলাকার সমাগম হয়েছি, বহু কলা রূপর মধ্যে সন্দর্শন হচ্ছে এবং সমস্তে উদ্বিগ্ন, সমস্তে উৎকণ্ঠিত যে সে কতবে আসবে সে যুগল মূর্তি এবং সেমানের সামনে সে নৃত্য সঙ্গীত পরিবেষণ করে তাঁকু সে শ্রদ্ধা তাঁকু সম্মান এবং তাঁকঠার করুণা মধ্যে সে ভিক্ষা করবে। যেত আমি শিবঙ্কর কথাটা আলোচনা করু তাঁকর বর্ণনা করা যাইছে যে তাঁকর হলে সে কর্পূর গৌরম এবং কর্পূর ভাবে সে যেত গৌরম তাঁকর যে উজ্জ্বলতা তাঁকর যে বর্ণনা সেইটা সে হলে কর্পূর গৌরম। শিবঙ্কর যেত সৌন্দর্যর কথাটা উঠে সেত আমি দেখু কালিদাস ভারতীয় কাব্য সাহিত্যর যে সবুজ অগ্রপুরুষ কালিদাস সে বর্ণনা করছেন শিবঙ্কু যে শিবঙ্কর যে শিররে যে অর্ধচন্দ্রটি রহন্তি সেইটা গোটে সৌন্দর্যর পরিচায়ক। তেমন কালিদাস গোটে উপমা ব্যবহার করছেন যে হর শির চন্দ্রিকা যে হরক শিররে থাকা যে চন্দ্রিকা অর্ধচন্দ্রটি সেইটা হল সর্বোৎকৃষ্ট সৌন্দর্যর প্রতীক। তেমন যে সৌন্দর্যর সে প্রতীক সে হলে ত্রিলোচন, সে হলে ভগবান, সে হলে শিব, সে হলে মহাদেব এবং সে হলে পার্বতীঙ্কর মধ্যে স্বামী। আজি তাঁকর বাহাগর হচ্ছে এবং বাহাগর বেড়ে লোকাচাররে বর সে গোটে সৌন্দর্যর প্রতীক মধ্যে হয়ে যায়, সে নিজে সজে হয়ে বাহাগরকে যাতে। তেমন শিব মধ্যে আজি নিজেকে সৌন্দর্যের আভূষণ করে সে লোকাচাররে বর বেশরে যাইলে এবং আজি নিজের ধর্মপত্নী সাঙ্গরে ধরি আজি সম্বলপুর নগর পরিক্রমা করছেন। তেমন আজি স্বাভাবিক ভাবে সমগ্র মানুষ সমাজের সমস্ত কলাকার সমাজ আজি সমস্তে একত্রিত হয়েছেন সেই ভগবানঙ্কর এবং মাতা পার্বতীঙ্কর তাঁকর গোটে সম্মান জড়াই এবং তাঁকর আশীর্বাদ ভিক্ষা করা। আপন মানে শুনিপারুথিবে আমার মঞ্চ তলরে যে নৃত্য এবং গীতর আসরটা চালিছে তাহা মানুষ যে সমবেত মানুষকে মধ্য কিছু আহ্লাদিত করুচি, তল্লীন করুচি এবং তা খুশি মধ্য প্রদান করুচি। তেমন জীবনরে খুশি মধ্য দরকার, গোটি কিছু সঙ্গীত নৃত্যের বিভোর মধ্যে হওয়ার কথা। তেমন জীবনরে আমি কুহযায় ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো যেত জীবনটা দেখা যায় জীবনরে মধ্যে ভগবত প্রাপ্তির মধ্যে গোটে উদ্দেশ্য রহবা কথা এবং সেতরে মধ্যে জীবনযাত্রায় কিছু সঙ্গীত, কিছু নৃত্য, কিছু আনন্দ রহবা কথা। এবং আমি যেত লোকাচার দেখু, লোক সংস্কৃতি দেখু, আম বাহাঘর যেত সম্পন্ন হবে বাহাঘরের কেবল লোক সংস্কৃতি দেখা যায় না এবং লোকাচার দেখা যায় না, আমি দেখিপারু যে লোক সংস্কৃতিকে সাধারণ মানুষ সে নেই তাকে সেটা তল্লীন হয়ে যায়। আমি দেখু পশ্চিম ওড়িশার যে জীবন ধারাটি অছে, পশ্চিম ওড়িশার যে জনজীবনটি অছে সেতরে নৃত্য এবং সঙ্গীত প্রাধান্য রাখি থাকে। তেমন আমার সাধারণ ভাবে দেখলে যেত কোণী পর্বপর্বাণি হুয়ে জানি যাত্রা হুয়ে কিংবা কোণী তিহার হুয়ে সেত আমি দেখু সঙ্গীত এবং নৃত্যর প্রাধান্যটা বেশি। সে নূয়াখাই হোক, সে পুষ্পুনি হোক, সে শীতল ষষ্ঠী হোক, এসবুতে গোটে সমাহার দেখা মেলে সঙ্গীতর নৃত্যর গোটে আসর জমি যায়। সে নূয়াখাই বেড়ে আমি দেখু যে সমস্ত সম্বলপুরী নৃত্য করতে, সম্বলপুরী বস্ত্র পরিধান করতে এবং বর্ষা যেত হুয়ে আমার অঞ্চলটা হচ্ছে ঝার জঙ্গলর অঞ্চল, এতে মহুল ঝারে যেতে বর্ষাটা হুয়ে তেমন যে কলাকারটে নাচি উঠে যে মহুল ঝারে বর্ষা হল। তেমন আজি সমগ্র মানুষ সমাজ পশ্চিম ওড়িশার এবং ওড়িশার মধ্যে মৌসুমীর আগমনকে সমস্ত চাই বসছেন, সম্ভবত মৌসুমী মধ্যে অপেক্ষা করেছে যে নবযুগল নবদম্পতিঙ্কর আশীর্বাদ পাইলে সে ওড়িশার বর্ষা আরম্ভ হব। তেমন শীতল ষষ্ঠীর যে যাত্রার গোটে অনন্য পৃষ্ঠভূমি অছে যে সমগ্র মানুষ সমাজ যেত গ্রীষ্মর রৌদ্রে সে আক্রান্ত হয়েথিব তাকে শীতলতা প্রদান করা বর্ষা হব এবং শীতল ষষ্ঠী পরে পরে মধ্যে বর্ষার আগমন হুয়ে এইটা আমি দেখি আসিছু। তেমন শীতল ষষ্ঠীর যে প্রাসঙ্গিকতাটি রয়েছে এ মানুষ সমাজ তার যে প্রকৃতি অছে প্রকৃতি সহিত সে সন্তুলিত জীবন যাপন করিব এইটা শীতল ষষ্ঠী মধ্য সেই বার্তাটা প্রদান করে তেমন আমি যে দেখু যে শীতল ষষ্ঠী কেবল গোটে সাংস্কৃতিক আড়ম্বর নুহে বরং লোক সংস্কৃতির লোকাচারর যে সমন্বয় তার গোটে ভব্য পরিপ্রকাশ আজ আমি আমার সামনে দেখুছু যে বিভিন্ন কলাকার তাঁর বিভিন্ন কলাকার স্বরূপ নেই কলার স্বরূপ নেই সে তাঁর সর্বোৎকৃষ্ট প্রদর্শন পাই অপেক্ষা এবং সমস্তে তল্লীন সমস্তে বিভোর এবং সমস্তে অন্যকু মধ্যে তল্লীন অন্যকু উল্লসিত এবং অন্য মানুষ বিভোর করা মানে উৎকণ্ঠিত হয়ে বসি রয়েছে এই শীতল ষষ্ঠী যাত্রার অনন্য ধারা বিবরণী প্রত্যক্ষ ধারা বিবরণী আমার অন্যতম বুথ যেটা গোলবজার ছকর অছি সেইঠারু আপনার শুনিপারিবে এই বিরতি পরে।

0: to, že ଯାତ୍ରାର କୌଣସି ବିରାମ ନ ରହୁ, ଏ ଯାତ୍ରାରେ କୌଣସି ପୂର୍ଣ୍ଣଚ୍ଛେଦ ନ ପଡ଼ୁ, ଯାତ୍ରାଟି ଅବିରାମ ରହୁ, ଯାତ୍ରାଟି ଏମିତି ଆଗକୁ ଚାଲିଥାଉ। ତେଣୁ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାତ୍ରାର ଯେଉଁ ମହତ୍ ଉଦ୍ଦେଶ୍ୟଟି ହେଉଛି ଯେ ଜୀବନଯାତ୍ରାଟା ଅବିରାମ ରହୁ, ଜୀବନଯାତ୍ରାଟା ଆହୁରି ସାବଲୀଳ ଭାବରେ ଏବଂ ଜୀବନଯାତ୍ରାରେ ଯେତେ କଣ୍ଟକମୟ ପରିସ୍ଥିତି ଆସୁଛି ତାକୁ ଜୟ କରିବାର ଶକ୍ତିଟା ମିଳୁ। ଯେଉଁ ଜୟ କରିବାର ଶକ୍ତିଟା ମିଳିବ ସେ ବିଭୁ, ସେଇ କରୁଣା କରୁଣାକର ଏବଂ ଗୌରବର୍ଣ୍ଣ, ଯିଏ ନୀଳକଣ୍ଠ, ଯିଏ ସମଗ୍ର ସମାଜ ପାଇଁ ନିଜ କଣ୍ଠରେ ଯିଏ ବିଷକୁ ରଖିପାରନ୍ତି, ସେ ଅନ୍ୟର ଉପକାର କରିବା ପାଇଁ ଆଜି ଆଜି ରାଜ ରାସ୍ତାରେ ଆସିଛନ୍ତି ଦବ ନବ ଦମ୍ପତି ହେଇକରି। ତେଣୁ ମଣିଷ ସମାଜର କଲ୍ୟାଣ ପାଇଁ, କଲ୍ୟାଣ ପାଇଁ, ଉନ୍ନତି ପାଇଁ, ପ୍ରଗତି ପାଇଁ, ଅଗ୍ରଗତି ପାଇଁ ଏ ଯେଉଁ ଅଭିନବ ପରିକଳ୍ପନା 400 ବର୍ଷ ପୂର୍ବେ ସମ୍ବଲପୁର ସହରରେ ହେଇଥିଲା, ଆଜି ଭାରତବର୍ଷର ଗୋଟେ ଅନନ୍ୟ ଯାତ୍ରା ରୂପରେ, ସେଇଟା ଅନନ୍ୟ ବିଭବ ରୂପରେ, ଯେଉଁଟା ଆମେ କହୁଛୁ ଇଂରାଜୀ ଭାଷାରେ ଯେ ଗୋଟେ ଇନଟେଞ୍ଜିବୁଲ କଲଚରାଲ ହେରିଟେଜ, ମାନେ ଅମୃତ ସାଂସ୍କୃତିକ ବିଭବ। ଏଇ ଅମୃତ ସାଂସ୍କୃତିକ ବିଭବର ଯେଉଁ ପ୍ରତ୍ୟକ୍ଷ ବର୍ଷୀ ଧାରା ବିବରଣୀ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ଆମେ ଆମର ଅନ୍ୟତମ ଦ୍ୱିତୀୟ ବୁଥ ଗୋଲବଜାର୍ସକୁ ଆପଣମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ନେଇ ଯାଉଛୁ।
1: ଖରା ଶୀତଳ ହେଉ ବୋଲି ଯେଉଁ ପର୍ବରେ ପ୍ରାର୍ଥନା କରାଯାଏ ସେ ଯାତ୍ରାର ନାମ ଶୀତଳ ଷଷ୍ଠୀ। ଗ୍ରୀଷ୍ମର ପ୍ରବଳ ଗରମକୁ ସାମ୍ନା କରିବା ପାଇଁ ଯେଉଁ ଯାତ୍ରା ଉତ୍ସାହ ଦିଏ ସେ ଯାତ୍ରାର ନାମ ଶୀତଳ ଷଷ୍ଠୀ। ପବିତ୍ର କାମନା କରନ୍ତେ ପ୍ରେରଣା, ହୃଦୟ ଆସେ ନବବଳ, କର୍ମ ପଥଶ୍ରମ ହରିବାକୁ ଆହା କି ବିଚିତ୍ର କୌଶଳ। ଏ ମହତ୍ ବାଣୀକୁ ଯେଉଁ ଯାତ୍ରା ପ୍ରମାଣିତ କରିଦିଏ ସେ ଯାତ୍ରା ଶୀତଳ ଷଷ୍ଠୀ। ତାରକାସୁରର ଉତ୍ପାତ, ତାର ନିଧନକର୍ତ୍ତାର ଆଗମନ ପାଇଁ ଶିବ ପାର୍ବତୀଙ୍କ ବିବାହ, ପ୍ରତିକନ୍ଦର୍ପଙ୍କ ଦ୍ୱାରା ଶିବ ତପସ୍ୟା ଭଗ୍ନ, ଶିବଙ୍କ ତୃତୀୟ ନୟନରେ କନ୍ଦର୍ପର ଭସ୍ମ, ଏହିସବୁ ପ୍ରସଙ୍ଗକୁ ଯିଏ ମନେ ପକାଇଦିଏ ସିଏ ଶୀତଳ ଷଷ୍ଠୀ। ପୁରାଣ ପ୍ରସଙ୍ଗ, ଧାର୍ମିକ ଭାବନା, ଲୌକିକ ପରମ୍ପରାର ମହାମିଳନ ଯେ କରାଏ ସେ ଶୀତଳ ଷଷ୍ଠୀ। ଏହି ମହାମିଳନକୁ ବର୍ଷାନୁକ୍ରମେ ଏହି ମାଟିରେ ମନେ ପକାଇବା ପାଇଁ ଆୟୋଜକମାନେ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଆରମ୍ଭ କରନ୍ତି ପକ୍ଷ ତୃତୀୟା ଥାଳଉଠାରୁ। ଥାଳଉଠାରେ ଯେଭଳି ଏ ପବିତ୍ର ପରମ୍ପରାକୁ ମନେ ପକାନ୍ତି, ସେହିଭଳି ମନେ ପକାନ୍ତି ପତରପେଣ୍ଡିରେ, ସେହିଭଳି ମନେ ପକାନ୍ତି ଗଠଲାହିଟାରେ, ସେହିଭଳି ମନେ ପକାନ୍ତି ଦେବତାଙ୍କୁ ନେଇ ବିବାହରେ ସହଯାତ୍ରୀ ହେବାରେ, ସେହିଭଳି ମନେ ପକାନ୍ତି ଦେବତାପନ୍ତିକ ବିବାହ ଆୟୋଜନ କରି ମନ୍ଦିର ଲେଉଟାଣୀ ଯାତ୍ରାକୁ ଏକ ଉତ୍ସାହମୟ ଯାତ୍ରାରେ ଏ ମାଟିରେ ଆୟୋଜନ କରିବାରେ। ବର୍ଷକୁ ବର୍ଷ ଏ ଯାତ୍ରା କଳେବର ଯେଭଳି ବଢ଼ୁଛି, ଆକାର ପ୍ରକାର ଯେଭଳି ବଢ଼ୁଛି, ଉତ୍ସାହ ଯେଭଳି ବଢ଼ୁଛି, ତାର ଏକ ପ୍ରତ୍ୟକ୍ଷ ନମୁନା ଆମ ଆଗରେ ବର୍ତ୍ତମାନ ଚଳଚଞ୍ଚଳ ଚଳମାନ ହେଉଛି। ଯେଉଁଭଳି ଭାବରେ ଲୋକନାଥ ବାବାଙ୍କ ଯାତ୍ରା ଆମ ଆଗରେ ବଢ଼ିଯାଇ ଇତିହାସ ମନେ ପକାଇଦେଲା, ବଳିଆର ସିଂଙ୍କୁ ମନେ ପକାଇଦେଲା, ଦିବ୍ୟ ସିଂ ମିଶ୍ରଙ୍କୁ ମନେ ପକାଇଦେଲା, ଯେଉଁଭଳି ଭାବରେ ଚୌହାଣ ଯୁଗରୁ ଆରମ୍ଭ ହୋଇଥିବା ଯାତ୍ରାର କଥା ମନେ ପକାଇଦେଲା, ଠିକ୍ ସେହିଭଳି ଭାବରେ ଜାଗେଶ୍ୱର ବାବାଙ୍କ ମନ୍ଦିର ଲେଉଟାଣୀ ଯାତ୍ରା ସେ ପରମ୍ପରାର ପ୍ରବାହ କଥାକୁ ମନେ ପକାଇ ଦେଉଛି, ମନେ ପକାଇ ଦେଉଛି ଲୋକନୃତ୍ୟ ଦଳ ଭିତରେ, ମନେ ପକାଇ ଦେଉଛି ପୌର ନୃତ୍ୟ ଦଳ ଭିତରେ, ମନେ ପକାଇ ଦେଉଛି ଦର୍ଶକମାନଙ୍କର ଉତ୍ସାହରେ, ମନେ ପକାଇ ଦେଉଛି ପ୍ରଜ୍ଞାପରମଣ ଭିତରେ। ଏଇ ଯେଉଁ ମନେ ପକାଇ ଦେବାର କଥା ତ ସଂସ୍କୃତି, ଯାହା ସରି ନଯାଉ, ସବୁଦିନ ପାଇଁ ବଞ୍ଚି ରହୁ, ହୃଦୟରେ ବଞ୍ଚି ରହୁ, ଏ ମାଟିରେ ବଞ୍ଚି ରହୁ, ଏ ଜାତିରେ ଜାତକରେ ବଞ୍ଚି ରହୁ, ଏ ଜାତି ପାଇଁ ଏକ ପରିଚୟ ତିଆରି କରିଦେଉ। 400 ବର୍ଷ ଧରି ଯେଉଁ ଯାତ୍ରା ଏ ମାଟିରେ ଜାତକରେ ଏକ ମହାପରିଚୟ ସୃଷ୍ଟି କରିଛି, ସେ ଯାତ୍ରା ଆଜି ବି ଦେଖିଲା ବେଳେ ସେ ପରିଚୟକୁ ଆହୁରି ପରିବ୍ୟାପ୍ତ କରିଦେଉଛି। ଏ ଯାତ୍ରା ବର୍ଷାନୁକ୍ରମେ ଏମିତି ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ୁଥାଉ, ଲୋକ ଆଗ୍ରହ ଲୋକ ଉତ୍ସାହକୁ ପୁଞ୍ଜି କରି ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ୁଥାଉ। କଳାକାର କଳାପ୍ରେମୀ ସେବାକାରୀ ଉପଭୋକ୍ତାଙ୍କୁ ଏକାଠି କରି ଏ ଯାତ୍ରା ଏଇଭଳି ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ୁଥାଉ। ଦେବ ଚରିତ୍ର ମାନବ ଚରିତ୍ରକୁ ଏକାଠି କରି ଏ ଯାତ୍ରା ଏଇଭଳି ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ୁଥାଉ। ଶାସ୍ତ୍ରାଚାର ଲୋକାଚାରକୁ ଏକାଠି କରି ଏ ଯାତ୍ରା ଏଇଭଳି ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ୁଥାଉ। ଗ୍ରାମବାସୀ ନଗରବାସୀ ଜିଲ୍ଲାବାସୀ ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ଏକାଠି କରି ଏ ଯାତ୍ରା ଏଇଭଳି ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ୁଥାଉ। ସ୍ଥାନୀୟ କଳାକାର ରାଜ୍ୟ କଳାକାର জাতীয় কলাকার একাঠি করে এইভাবে আগকু আগকু বড়ু থাও এ মাটির পরম্পরা আগকু আগকু বড়ু থাও এ মাটির শ্রদ্ধা বিশ্বাস ভক্তি অনুরাগকু অবলম্বন করে আগকু আগকু বড়ু থাও এ মাটির সহযোগিতা বদান্যতা সহভাগিতা সহকর্মিতা সমস্ত পাথেয় করে এই আগকু বড়িবার হিত জীবন সংস্কারকু সংস্কৃতিকু পরম্পরাকু এ মাটির অস্মিতাকু পরিচয়কু পরিব্যক্ত করিবার না হিত জীবন যেমতি মহানদী বহুথিব মহানদীরে পানি বহুথিব সূর্য চন্দ্র আতজাত হেউথিবে পবন বহুথিব চন্দ্র উদয় হেউথিবে ঋতু পরিবর্তন হেউথিব বর্ষা আসুথিব ধান উঠুথিব গছরে ফুল ফুটুথিব ফল উঠুথিব পত্র পিকৌথিব সেইভাবে ভাবরে এই মাটিরে ষষ্ঠী যাত্রা এমতি আগকু আগকু বড়ু থাও বর্ষ পরে বর্ষ শতাব্দী পরে শতাব্দী যুগ পরে যুগ এ মাটিকে আসুথাও শীতল ষষ্ঠী শিব পার্বতীঙ্ক জয়গান করি এ মাটির সংস্কৃতি প্রীতির জয়গান করি ঐতিহ্য প্রীতির জয়গান করি পরম্পরা প্রীতির জয়গান করি এই প্রার্থনা সহ মু বর্তমান পরবর্তী ভাবপ্রবাহকে আগকু নেওয়া সাথী উদ্ঘোষক ডক্টর শ্যাম ভৈ মহাশয়ঙ্কু মাইক্রোফোন হস্তান্তর করুছি।
2: ধন্যবাদ ডক্টর গৌরীদাস প্রধান মহোদয়। শ্রোতা বন্ধু আপন মানে শুণুলে সম্বলপুর শীতল ষষ্ঠী যাত্রা সম্পর্কে এই যাত্রা এইমিতি আগকু বড়ু থাও আম সমস্ত এইমিতি আহুরি আহুরি অধিক সংখ্যার সম্পৃক্তি বড়ু থাও এ যাত্রার প্রাসঙ্গিকতা অনা এতে উৎসাহ উদ্দীপনার সহ এই শোভাযাত্রার ভক্ত সমুদায় সামিল হোক তেণু এই যাত্রার আজ প্রাসঙ্গিকতা আছে কেবল নুহে অনন্তকাল পর্যন্ত এই প্রাসঙ্গিকতা রহব। শিব পুরাণ অনুসারে ঋষি বশিষ্ঠ সমেত দেবী অরুন্ধতী ও সপ্ত ঋষি রাজা হিমালয় ঠিক মহাদেব তরফ বিবাহ প্রস্তাব নিয়ে উপস্থিত হয়ে বেড়ে হিমালয় সপ্ত ঋষি কন্যা পিতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সূচাই দিয়েছেন। ঘর দ্বার ঐশ্বর্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবহীন অথর্ব বরপাত্র হস্তরে কন্যাকে অর্পণ করা অনুচিত। পুনশ্চ কাম মোহ ভয় ও লোভর বশবর্তী হয়ে অযোগ্য পাত্র হস্তরে নিজের সুকন্যা সুযোগ্যা কন্যাকে সমর্পণ করা কদাপি গ্রহণীয় হয়ে নপারে। সে সমস্ত জাঁ সুদ্ধা কন্যাকে সমর্পণ কলে তার ভয়ঙ্কর পরিণাম স্বরূপ পিতার হুয়ে নর্কগতি শিব পুরাণে এ বিষয় স্পষ্ট ভাবে বর্ণিত। তেণু কন্যা সমর্পণ বড় কথা নুহে, বড় কথা হচ্ছে উপযুক্ত কন্যাপাই উপযুক্ত বরপাত্র সন্ধান করা। শিবঙ্কর কুলগোত্র সম্পর্কে হিমালয় জিজ্ঞাসার যথার্থ উত্তর দিয়েছেন দেবর্ষি নারদ। সে কেছেন যে যে যোগেশ্বর গোটিয়ে দিবসরে কোটি কোটি ব্রহ্মাঙ্ক বিলয় ঘটে সে হচ্ছেন কুল গোত্র নাম রহিত স্বতন্ত্র স্বয়ম্ভূ পরমেশ্বর। নাদ হচ্ছে তাঁর কুল গোত্র, নাদ শিবময় ও শিব নাদময় পরম তপস্বিনী কন্যা পার্বতী তপস্যা বলরে হিমালয় সেই নিরাকার নির্বিকার মায়াধীশ পরাৎপর স্বচক্ষুরে দর্শন করে পারিছেন। যোগেশ্বর শিবঙ্কর আদি না কি অন্ত মধ্য না, হিমালয় মনরু সমস্ত প্রকার সংশয় দূরীভূত হয়েছি এবং শিব হি পার্বতী উপযুক্ত বরপাত্র বলে স্বীকার করেছেন। শূল দৃষ্টি কুলগোত্রর বিচার করে তাকে নারী পুরুষ মেলক নির্ধারণ করা এবং বিবাহ সম্পন্ন করাইবা এক কুসংস্কারযুক্ত পরম্পরা। অপরপক্ষে কন্যার মধ্য নিজপাই উপযুক্ত বরপাত্র চয়ন করিবার অধিকার রয়েছে, অতীতরে স্বয়ম্বর সভার আয়োজন তার বলিষ্ঠ প্রমাণ। শ্মশানবাসী এবং ভস্ম বিলেপিত যোগী শিব হিমালয় দৃষ্টি আকর্ষণ করে পারি নথিবা বেড়ে পুরুষের বাহ্য সৌন্দর্য ও পরিধেয় অপেক্ষা অন্তঃ সৌন্দর্য দিব্য সুন্দরী পার্বতী অধিক আকর্ষণীয়। পার্বতী যেতিকি পরমা সুন্দরী দিব্য বেশভূষার ভূষিত, শিব সেতিকি কুৎসিত, কিন্তু শিবঙ্কর সুগুণ সবু পার্বতী অধিক ভাবে আকৃষ্ট করেছে। হিমালয় কন্যা পার্বতী সর্বগুণ সম্পন্ন উচ্চ সংস্কারযুক্ত ও বিদুষী, ভালমন্দ বিচার করিবার সে ধূরিণা। মা যেউঠারে বরপাত্র চয়নরে ভুল করে পারন্তি, জনে বিদুষী কন্যা উপযুক্ত বর সন্ধান করিবার আদ্য ত্রুটি করে না। এই প্রসঙ্গর আমার বর্তমানের সমাজ এবং বিশেষ করে বিবাহযোগ্যা কন্যা মানে বিশেষ ভাবে শিক্ষা লাভ করা উচিত। বরপাত্র এবং বরপক্ষর বাহ্য আটোপরে ভড়ি নযাই সুগুণ সম্পন্ন উপযুক্ত বরপাত্র সন্ধানপূর্বক কন্যা মান বিবাহ সম্পন্ন করাইবা অধিক গুরুত্বপূর্ণ কার্য। কন্যা দান করিবা সমস্ত ভাগ্যরে নথায়, এ এক পুণ্য পবিত্র তথা মহৎ কার্য রূপে স্বীকৃত। কন্যা দান করা যায় মাত্র কন্যা বিক্রি করা যায় না। জলদান রক্তদান বিদ্যাদান ভূমিদান গোদান ভড়ি কন্যাদান এক মহৎ এবং পবিত্র দান বলে আম সমাজের সমস্ত সচেতন হওয়া উচিত। শিব বিবাহ প্রসঙ্গর আমি এই মহৎ শিক্ষা মিলে যে কন্যা এক পণ্য দ্রব্য নুহে, কিন্তু অত্যন্ত লজ্জা এবং পরিতাপর বিষয় ହେଉଛି ଯେ ଆମ ସମାଜରେ କିଛି ଅର୍ଥ ଲୋଭୀ

0: আরুমটা কথা যে ইবন বরকস কামাগে লাগান নামা দরকার যে তীর্তি পহলে শিক্ষা কথা তিনকালদার যে শিক্ষা যদি অর্তু সে হাকরা যদি শিক্ষিত মঞ্জাস হলে ভল মন আর একাবত তাঙ্গি হক একাবত তাঙ্গি কর্তব্য আদা না হস আদা না খাসালে শিক্ষাকে তাঙ্গি যদি বিকাশ মঞ্জা হলে তাঙ্গি সাংস্কৃতিক বিকাশ বিমান তাঙ্গি অর্থনৈতিক বিকাশ বিমান তাঙ্গি সামাজিক বিকাশ বিমান আর নিজর গেলাগান বিকাশ কামিকি নিজের পাড়া পাটকিন তা পাদ্দান্তা বিকাশ কাম সারু আস দেশকে ভি বিকাশ ননাগি লাগান ওটা বাড়িটি ভূমিকা গ্রহণ নস ইদা নিশ্চিতভাবে ওটা বাড়িটি কথা হলে নাম নিশ্চিতভাবে আসাদ কামত আউ ই পাবুন ভি নাম নামে ভাষা সাহিত্য সংস্কৃতি সঙ্গেন ধরিকি নাম বিকাশ কি পাবুন আগলি আগলি কত ই আশা সঙ্গে নিমিন্না বার্জকার আউ ই আধুনিকীকরণ যেন কি আধুনিক সভ্যতা গে এদের প্রভাব নামে কোণা সম্প্রদায়ের গে মি আতলি আদি লাগান নামে ইদকে এদের ক্ষতি মানালি কা এদের লাভ মানালি আর নামে এদের কর্তব্য আতলি ই কথা নিশ্চিতভাবে সুন্দরভাবে বুঝাবাজকার নিমান অশেষ ধন্যবাদ হলে ধন্যবাদ তা চিয়াল দাম কিন্তু নিমহে মুহিন্তি যদি গীতু পদে যদি মা মেঞ্চকাম হলে না এই কার্যক্রম বোধ হয়ে তা অধুরা রক তো অনুরোধ না নালদাম ইন্না ফির খায় নিমহে অনটা গীতু পাড়র আর নামে যেন ভাই বুনে গুঠিয়া রাতলনার এই কার্যক্রম মেনালনার আর ভি অনটা খুশি মানো
1: বড়িয়া কথা ইয়া যেহেতু না মাতলা দেখুন মাক্কা পোপু ঝোকা ঝোকা কার্যক্রম নু যেতকে শ্রোতা বন্ধু নাতলনার সাফারিন বারা জহার সাফার ওটা বিকাশ নালখুন্টা নামে কুণারকে লাগার নাম নানত আউ আগলি নামে সমাজ বন একাব একানে সমাজ বন একানে বিকাশ পাবুনু নাম হত আবন চিন্তা ননত ঠিক আছে আজ্ঞা যেহেতু বার্চকা দান দ্বিপদ নিহাতিভাবে পাড়ত মেনত গোছা
0: হ্যাঁ নিশ্চিতভাবে মেনত

শ্রোতা বন্ধু, শিব বিবাহ এবং শীতলষষ্ঠী যাত্রা হেউছি এক এমিতি উৎসব যাহা ধর্ম, সংস্কৃতি এবং সম্প্রদায়ের ভাবনাকু একত্র করে। এহা ভগবান শিব এবং দেবী পার্বতীঙ্ক ভব্য বিবাহর সৌন্দর্য, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক পূর্ণতার প্রতীক। এই পর্ব ওড়িশার সমৃদ্ধ সাংস্কৃতিক পরম্পরাকু প্রতিফলিত করে এবং ভক্তি, একতা এবং সামাজিক সহযোগর মূল্যবোধর এক শক্তিশালী স্মারকী ভাবে কার্য করে। শ্রোতাবন্ধু, শীতলষষ্ঠী যাত্রা এবং শিব বিবাহর অভিনন্দন জনাই আজির কার্যক্রমকু বিরাম দেউছি। আশা করুছি কার্যক্রমটি আপনমানকু ভালো লাগিথিব। উপস্থাপনারে মু আপনকর প্রিয় যুবসাথী প্রিয়ঙ্কা। নমস্কার।

শুনন্তু, আজি প্রচারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা। আজি সন্ধ্যা 7:25 জেলা হালচাল কার্যক্রম রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্র। পরে পরে শুনেপারে সন্ধ্যা 7:30 কার্যক্রম প্রায়োজিত কার্যক্রম বনানী রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 8:02 সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী কাদম্বিনী চৌধুরী এবং কৈলাশ চন্দ্র মিশ্র। রাতে 8:15 আপনার চিঠি পাইছু কার্যক্রমের পুনঃপ্রসারণ। রাতে 8:30 শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম, এতে বংশীবাদন শুণবে, পরিবেষণ করছেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। 9:15 স্পটলাইট কার্যক্রম রিলে করব আকাশবাণী দিল্লির। 9:30 অখিল ভারতীয় চলচ্চিত্র পত্রিকার কার্যক্রম রিলে করব আকাশবাণী দিল্লির। আজ রাতে 10:00 অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রম রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। এ ছিল আজ প্রচারিত হওয়া কতটি কার্যক্রমের সূচনা।

আপনার প্রতিটি লোমক উপরে, জগতর যন্ত্রণাক অনুভব করিবার শক্তি যাহার অছি তার প্রতিটি সূক্ষ্মতন্ত্রী কেতে স্পর্শকাতর ও সহানুভূতিশীল হইথিব তাহা অবর্ণনীয়।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছে তেবে আজির কার্যক্রমকু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।